Dakhsan Sakpayante Sadaqat Program Asna Benutpin Media Amerika Dio Akashwani Kargilin Kasata Ngachi Diding Prochuk Pawpi Program Yusir Pula Asna Bazat. Пурги хабарым прочипи вақт мен зүл тусулғаны менің үші саға, дауна тусулдың нәмінер үші саға. Тусулғаны фетігар дәлусі әболі прочип жән зүл. Шарбана чүнгі программ прочипу вақт мен зүл тусулғаны менер сүнчуын соға. Тусултуғика Акашмани дәхлікана хинди нәгірзияну хабарым прочип жән зүл. Шене ғасарик прочип жән зүл тусултуғ нәмінер чүгі. Get pani phya program phuchipu wasmenzu tusur dunika program phuchichinzu yans parsin akashwani se nagari karna urdiano khabarna tafsiran phuchipu wasmenzu tusur dunna minet nishuni yusuf mahmini phya program phuchipu wasmenzu tusur get তুসর গেদা মেনে গেছি জায়গা আকাশবাণী দেখলি কেনা হিন্দি ইংরেজি দোনা উদিয়ানো খবর ফুচুচি তুসর গুনা ফেতিকা গিয়ে লুকসি প্রোগ্রাম চিক ফুচুচি দুইন মেন গাছি দিন ফুচুক পাতবি প্রোগ্রাম মানে শিল্প মিডিয়ামে কা দু আকাশবাণী কারগিলিন ওয়াসপো তুসত আগানা মিনিং সাগা চেন্দু কাসাতা পুরগি খবরুল্লাহ নাবাজাত

0: اللهم صل على محمد وآل محمد.
1: দর্শক পয়েন্টে প্রোগ্রাম নিয়েপিন সৈয়দ পানিফিয়া মিডিয়াম একা দিবাকাশবাণী কারগিলিন।
2: ভিডিও লাইক করলে কে পয়সা মিলেঙ্গে? সো ইজি।
3: অনজান লিংকস পর ক্লিক মত কিজিয়ে। আরবিআই কহতা হ্যায়
4: জানকার বানিয়ে সতর্ক রহিয়ে।
1: মিরামে কা দিও আকাশবাণী কারগিলিন ওয়াক্সপোর্ট তুসত উর্দুন সংসুক কাসাতা প্রোগ্রাম এর মজাদ হ্যাংস পার সেনো প্রোগ্রাম প্রশিক্ষণ পয়েন মোহাম্মদ শরীফ প্রোগ্রাম প্রডিউসার পয়েন গুলজার হুসেন।
5: কম ওয়াক্ত মে জাদা মুনাফা উসে ক্লিক পর কমাল হ্যায়।
3: অনজান লিংকস পর ক্লিক মত কিজিয়ে। আরবিআই কহতা হ্যায়
4: জানকার বানিয়ে সতর্ক রহিয়ে।